0: শ্রোতা লাফাকে যে সিহেতল হিঙ্গনি নাটকে ফেরি কাপ ফেরি নাচ পারেন মনিত জাপনি
1: ছিঙিং মাছ বারং কানু মগর নিস বাং কেচু সোম নিস মহিনা চু বাঙাই দিনাই ছাঞ্চ নেপাল মগর সং শুক্ল গণ্ডকী নগর সমিতি ও ভাতৃ সং সং অধিবেশন সেটা কেরা হুনে হে তো কান মাছবার নেপাল মগর সং শুক্ল গণ্ডকী নগর সমিতি অধ্যক্ষ শ্রী বিষ্ণু থাপা মগর অধ্যক্ষ প্রমুখ অতিথি সংস্থাপক অধ্যক্ষ শ্রী নিবর্তমান জেলা অধ্যক্ষ শ্রী খটক সিং থাপা মগর বিশিষ্ট অতিথি আদিবাসী জনজাতি মহাসংঘ সমন্বয় পরিষদ শুক্ল গণ্ডকী নগর সমিতি অধ্যক্ষ শ্রী কুন কুমার কুমার লগায়ত অতিথি কো পম্ফা থাপা মগর সুমন আলে মগর অমরাজ থাপা মগর লগায়ত সমাজ অধ্যক্ষ পট্ট পট্ট উপস্থিতি মাসবার জাতনো সোম নির্বাচন মন্ডল গঠন জাতনো সোম সং সমিতি গঠন জাতা
0: নেপাল মগর সং শুক্ল গণ্ডকী নগর সমিতি ভাতৃ সংগঠন যুবা সং নিশ্চু বাং জানো সমিতি খাসমনি অধ্যক্ষে সুমন ঝরি মগর উপাধ্যক্ষ গৌরব থাপা মগর ভোটজাত সচিব বিশাল থাপা মগর সহ সচিব এলিনা থাপা মগর রোষাধ্যক্ষ নিশানাথ থাপা মগর জাতম নিশ্চু বাংলা সদস্য সমিতি
1: ইটা জাতবেন নেপাল মগর সং শুক্ল গণ্ডকী নগর সমিতি ভাতৃ সং মহিলা সং নিশ্চু কু জানো সমিতি খাস নুনে অধ্যক্ষ শ্রী কৃষ্ণ কুমারী থাপা মগর উপাধ্যক্ষ শ্রী বিন্দুপুন মগর সচিব শ্রী অঞ্জু রানা মগর সহ সচিব শ্রী টিকা রানা মগর র কোষাধ্যক্ষ শ্রী সবিতা থাপা মগর জাতনো নিশ্চু কু জানো সমিতি ছানুনে
0: জগৎমনা সাংস্কৃতিক সংঘ পনি নিশ্চু কাজ জানাও সমিতি খাসমনে অধ্যক্ষ বিষ্ণু বাহাদুর থাপা মগর
1: ভাতৃ সং মহিলা সং নিশ্চু কু জানো সমিতি খাসমনে অধ্যক্ষ শ্রী কৃষ্ণ কুমারী থাপা মগর উপাধ্যক্ষ শ্রী বিন্দুপুন মগর সচিব শ্রী অঞ্জু রানা